0: স্বামীর সাথে আমার যাত্রা শুরু হয় কোভিডের সেই কঠিন সময়, যখন আমার দিদির একটা ব্যর্থ অপারেশনের পর তার শারীরিক অবস্থা আরো সংকটজনক হয়ে ওঠে। তখন স্বামীর কৃপায় তিনি তার হসপিটালে ভর্তি হন এবং কোনো অপারেশন ছাড়াই সুস্থ হয়ে ওঠে। সেখানে যে নিঃস্বার্থ ও সহানুভূতি সেবা আমরা দেখেছিলাম তা আমাদের পরিবারের বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলেছিল। এই অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে আমার বাবা চেয়েছিলেন আমি এই প্রতিষ্ঠানে পড়াশুনো করি। যদিও আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু বারবার হতাশা হওয়ার পর আমি স্বামীর ইচ্ছার কাছে সমর্পণ করি এবং ভর্তি হওয়ার সুযোগ পাই। যখন আমি তৃতীয় বর্ষে ছিলাম তখন আমি প্রচুর পিঠে ব্যথায় ভুগছিলাম এবং বহু চিকিৎসকের পরামর্শের পরও সমস্যাটির কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন স্বামীর কৃপায় সমস্যাটির কারণ ধরা পড়ে এবং আমি সুস্থ হয়ে উঠি। আরেকটি অলৌকিক মুহূর্ত, যখন আমার দিদির অপারেশনের সময় গভীর রাত্রে একটি প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা আন্তরিকভাবে স্বামীর কাছে প্রার্থনা করি এবং অলৌকিকভাবে বাবা ঠিক শেষ মুহূর্তে সেই প্রয়োজনীয় জিনিসটি নিয়ে হাজির হয় ও অপারেশনটি সফল হয়। এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বুঝতে পেরেছি স্বামীর ভালোবাসা, দয়া ও দিকদর্শনা সবসময় আমাদের সাথে থাকে। যখন আমরা পুরো বিশ্বাস নিয়ে স্বামীর কাছে আত্মসমর্পণ করি, স্বামী সবসময় আমাদের দেখে থাকেন। ধন্যবাদ স্বামী।
1: When strength slowly fades and every answer dissolves into silence, we begin to realize that some storms are not meant to be escaped, but to draw us closer to Him. In the breaking of the self begins the surrender of the soul, gentle and gradual, until the heart no longer resists life's waves, but longs to dissolve completely in His endless love. And as His love quietly transforms us from within, He becomes our strength, our refuge, our joy, and the silent song our hearts continue to sing. Bistarai, bistarai, dub dai chu timro maya ko sagar ma.